0: কাম্মা সন্ত ভয় পরা সরি সে ভন্ডে ভয় নে তাই পনে ইহে না থাকে আইলে কুকর্ম গর্দা মলাই হুনে জানছ শর্মা লাগেক ছু মহাজুর লাই পশু শরীর গনায়ে
1: একই গুঞ্জ পুরুষ মাতার পনি হুন্ছ কি পাগল শরী আশাই গুণ ভাম নারী হরুয়ে রোপুন হরে কে গরী